Oye nsenchene nyankopone. Hey nsenchene oye wa David no mbremu. Di oye wa Jonah no mbremu no. Ah oda so ye wa yabra bomu ene dey. Message on nsenchene ene dey. Ti wa wa juma ene dey. Ah.